আচ্ছা ইউ মিনিট ইউ মিনিট ইউ মিনিট নো কমেন্ট ওলা আজ কিমনি কেনা সুখ সব এই দাসো কাছে আজ স্ক্রিনশট রোলা সা কিমনি যে উকসি চাই আপা দা কমেন্ট না সে সুখ হন দাসে সা সার।

আমার তো মুচ কেনা আমার খানা বের করলো প্রোগ্রাম না পাচ্ছি কিনে কেনা আজ কাছে মেসেজ কেন চলা জরুর গ্রুপ তো চাবি ওই যে সব তো আমাদের সবাই নেই সবাই মত বমে বদলছি আর সবাই যে সবা কি কি সবানা মে নফরত আমন লা দমখানে কে লিনা চলে বিদি ওহা মান